প্রিয় শ্রোতা, মনোরঞ্জনত এইবার শুনাবলে লৈছো পার্টনার ছবিখনৰ পৰাই সোনু নিগম, কুণাল গাঞ্জাওয়ালা আৰু শ্রেয়া ঘোষালৰ কণ্ঠত এই গীতটি।

এইমাত্র যিটি ক্ষমা করব এইমাত্র যি গীত আমি শুনিলো সেই গীতটি আসলতে মোর জুবিন গার্গর গীতবুরর ভিতরত এটা অন্যতম প্রিয় গীত মোর খুবই বুকুর আপন আর এই গীতটিরেই প্রিয় শ্রোতা আজির রামধেনু অনুষ্ঠানটির সামরণি পেলাইছো।